নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের শান্তকালীন বাংলা অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে আছি আমি, বেবি।

বন্ধুরা, আজ উৎসবের দিন। আজ ঈদুল আজহা বা বকরি ঈদ। ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসব মূলত ত্যাগ, বিশ্বাস এবং দানের বার্তা বহন করে। এই গানটি রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বন্ধুরা, গরম পড়েছে প্রচুর। এরকম অবস্থায় বাইরে বেরোনো খুবই মুশকিল হয়ে পড়েছে। কিন্তু কাজ থাকলে তো আর বাড়িতে বসে থাকা সম্ভব নয়, গরমের মধ্যেও আমাদের বেরোতে হয়। তার জন্য এই গরম থেকে বাঁচার জন্য আমাদের কিছু টিপস এবং নিজেকে ঠিকঠাক রাখার জন্য কী কী করণীয় তা আমরা মোটামুটি সকলেই জানি, তাও আমরা সেসব নিয়েই আজ একটু আলোচনা করব। গরমের জন্য আমাদের যে পোশাক পরিচ্ছদ, সেটা কি খুবই হালকা সুতির সাদা রঙের রাখলে খুব ভালো হয়, তাতে গরম কিছুটা হলেও কম লাগে। তেমনি আমাদের যে দৈনন্দিন অভ্যাস, সেগুলোতেও পরিবর্তন আসে। আমাদের খাওয়া দাওয়া, আমাদের জীবনযাপন, সেখানেও আমরা গরমের সাথে মানিয়ে নেওয়ার মতো, নিজেকে সুস্থ রাখার মতো আমাদের ছাতা ব্যবহার করতে হবে, আমাদের টুপি ব্যবহার করতে হবে, সানগ্লাস ইউজ করতে হবে। তো এই সব বিষয়গুলোর প্রতি যদি আমরা একটু সচেতন থাকি, তবে গরম থেকে অনেকটাই বাঁচা সম্ভব। আমাদের ত্বকের ওপর যে ইউভি রশ্মির প্রভাব পড়ে, তার ফলে আমাদের ত্বকে অনেক রকমের প্রবলেম দেখা যায়। সূর্যের অতিবেগুনি রশ্মির ফলে ট্যান, সানবার্ন এর মতো যে সমস্যাগুলো তৈরি করে, পাশাপাশি তাপ ও আর্দ্রতার কারণে ত্বকে তেলের যে নিঃসরণও বাড়ে, সেখানে ঘাম, ধুলো ইত্যাদি মিশে ব্রণ এবং র্যাশের সমস্যাও দেখা দিচ্ছে খুব। তাই কয়েকটি সহজ অভ্যাস আমাদের মেনে চললেই আমরা ত্বককে কীভাবে সুন্দর সতেজ করে তোলা যায় সে বিষয়ে আলোচনা করব আজ। তার আগে আমরা শুনে নেব আরেকটি রবীন্দ্রসঙ্গীত, জয়তী চক্রবর্তীর কণ্ঠে।

বন্ধুরা, এই গরমে ত্বকের যে সতেজতা ফেরাতে আমরা শসা, টক দই, অ্যালোভেরা জেল ইত্যাদি বহু জিনিস ব্যবহার করতে পারি। যেমন শসা, টক দই, অ্যালোভেরা জেল এবং মুলতানি মাটির মতো সাধারণ যে ঘরোয়া উপাদান, সেগুলো দিয়ে আমরা যদি একটা ফেস প্যাক বানিয়ে নিই এবং সহজে প্রাকৃতিক উপায়ে বানানো যায় এই ফেস প্যাক, আর সেটা যদি আমরা আমাদের স্কিনে লাগাই, আমাদের মুখে লাগাই, সেখানে খুব সহজে খুব ভালোভাবে কাজ দেয় এবং আমাদের ত্বক সতেজ হয়ে ওঠে। অবশ্য এক্ষেত্রে একটা কথা বলা যায়, যদি কারো সেন্সিটিভ স্কিন হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া কিন্তু একান্ত জরুরি। এখন আরেকটি গান শুনব দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।

বন্ধুরা, আমরা যদি আমাদের ওই রোদে পোড়া দাগকে তুলে ফেলতে চাই, তবে সবচেয়ে ভালো টিপস হচ্ছে শশার রস এবং টক দই দুটোকে মিশিয়ে 15 মিনিট মতো আমাদের পোড়া জায়গাগুলোতে, রোদে পুড়ে গেছে যেসব জায়গায় সেগুলোতে যদি লাগিয়ে রাখা যায়, তবে শরীরের ওই রোদে পোড়া দাগগুলো চলে যায় এবং ত্বক উজ্জ্বল হয়ে ওঠে। এরকম যদি একটা সুতির পাতলা কাপড়ে বরফের টুকরো নিয়ে মুখে হালকাভাবে ঘষলে এটি ত্বকের যে ফোলা ভাব, অত্যধিক গরমে যখন আমরা বেরোই আমাদের শরীরে লু লেগে যায় এবং চোখ মুখ কেমন যেন একটা ফোলা ফোলা ভাব তৈরি হয়, সেই ফোলা ভাবকে দূর করতে গেলে এবং আমাদের যে রোমকূপগুলো পরিষ্কার করতে গেলে এই সুতির কাপড়ে বরফ বেঁধে একটু ঘষে নিলে হালকাভাবে, খুব হালকাভাবে কিন্তু, জোরে নয়, ঘষলে ওই ফোলা ভাবটা কমে যায়। বন্ধুরা, রূপচর্চা নিয়ে আমরা আরও কথা বলবো, তার আগে আমরা আরেকটি গান শুনবো শুভমিতার কণ্ঠে।

বন্ধুরা, এই গরমে আর একটা যে সমস্যা আমাদের সম্মুখে এসে দাঁড়ায় সেটা হচ্ছে গরমে আমাদের ত্বক কীরকম একটা তৈলাক্ত চ্যাটচ্যাটে হয়ে যায়। এক্ষেত্রে আমরা যদি বেসন, হলুদের গুঁড়ো এবং গোলাপ জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করি এবং তা যদি সপ্তাহে অন্তত একবার হলেও ত্বকে ব্যবহার করি, তবে ত্বকের যে অতিরিক্ত কালচে ভাব এবং তৈলাক্ত যে ভাব সেটা কিন্তু দূর হয়ে যাবে। এটা ট্রাই করে দেখা যেতেই পারে। এখন আমরা শুনব কবির সুমনের কণ্ঠে আরেকটি গান।

বন্ধুরা, এই গরমে যেমন আমাদের ত্বকের যত্ন নিতে হবে, কিন্তু সেরকমভাবে আমাদের শরীরেরও যত্ন নিতে হবে। প্রচুর পরিমাণে জল খেতে হবে, সঙ্গে খেতে হবে টাটকা শাক সবজি ফলমূল। এগুলোও আমাদের শরীরের ভেতর থেকে আমাদের সতেজ রাখবে, তরতাজা করে তুলবে। আবার বাইরে বেরোনোর সময় অবশ্যই সানগ্লাস, সানস্ক্রিন, লোশন এবং ছাতা নিয়ে বেরোতে হবে। যতটা সম্ভব কাজ না থাকলে যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করবেন, এবং দরকার পড়লে আমাদের

নিজেদের কেয়ার নিজেকে নিতে হবে, ওয়ারিশ খেতে হবে। সময় বলছে আজ আমাদের এখানেই থামতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আপনাদের সঙ্গে ছিলাম আমি বেবি। নমস্কার।